0: দশমপাহা অনুতনায় দশমহাতা লাখান্ডা রেডিও আইটিএন সেভা শ্রীলঙ্কা হান্ডা
1: বেলাব বসুরেখাই
2: বেলাব ওপবেত গিন আবি
3: লতরাইয়ে পেরলিকরণ এনএলবি মেগা পাওয়ার তেবন্ত মেগা সুপ্রি ট্যাগকট আমতরব রুপিয়াল কোটিয়ক পাওয়ার সুপ্রি ট্যাগ সহ গ্র্যান্ড সুপ্রি ট্যাগকট সুপ্রি রিমোট রতিয়া এনএলবি

0: দশমপাহ অনুতনায় দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলা বিপাস রহাতরাই